0: गौर श्रोता दोस्तों इसी के साथ समाप्त होता है हमारा कार्यक्रम हिंदी फिल्म सॉन्ग्स। आप सुन रहे हैं आकाशवाणी ईटानगर का अरुण एफएम 103.1 मेगाहर्ट्ज़, जहां होती है दिल से दिल की बात। और अब दोस्तों अगले कुछ पलों के लिए आप सुनेंगे दो मिसमिस श्रोताओं का समाचार, लेकिन फिर मिलेंगे हमारे इस संगीत में सफर में एक बार फिर से हिंदी फिल्मी सॉन्ग्स के साथ। तो बने रहिए और सुनते रहिए अरुण एफएम 103.1 मेगाहर्ट्ज़, जहां होती है दिल से दिल की बात।
1: श्रोताओ अभी आप सुन रहे थे वंचन श्रोताओं का कार्यक्रम, यह आकाशवाणी का ईटानगर केंद्र है। आइए सुनते हैं ईदू मिशमी श्रोताओं का कार्यक्रम।
2: ऐचा आकाशवाणी ईटानगर अचला पुची जानहलो इपी मिट्टू बिल्ली एतानी ईदू मिशमी आहोला के जी दरगा लुम्बो एग्जाम्मा ची ताहुला आजपा আমাকু আশু ইয়ং বাপা লেবাচা এলাকা নিমা গভর্নমেন্ট মে আুমি আপ্রাউকে উখন জগালাদা নে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি মে লাহকানে লাকাদা আজিয়া হে বয়া রৈতেগানে থকামা আঙ্গালানে জিগাদা লাগাদা আহগা আজ হিতামে তমি আজ আছিয়া আহিত গানাওকে পানে গভর্নমেন্ট মে মানানা এক্সাম আখাগা জিদানে প্রাইম মিনিস্টার মে লাগানে আুচি আশু কি ইমু সনে আনগা নাওগে বানে আরুন্দা ডিপার্টমেন্ট মে ফার্স্ট ট্রেক কোর্ট আজি তেজি না লা তেগা লাদা লা হগা আজি পো ড্রাফট আজপো আজি তেচিলা মাম ইজি এঠা চাচি গাওয়ে ক্যাবিনেট মিনিস্টার আনন্দ আচু গাউদা নে প্রাইম মিনিস্টার মে লা ওগাদা আহগা আহা থালা পুচি জানি হিউ মাছি নি নাহালগান পাচিন কলোনি আবতানি বিদ্যা নিকেতন মা গিবা মাহ লাইব্রেরি আজপো খামু আছিয়া বা এওয়ে মা আমি হাওদা আগেচামা অরুণাচল প্রদেশ গভর্নর লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড কেটি পারনায়ক মে বুনি লাভ কানিরে পৌঁছে আজ প্রাহা বাদা আহগা অরুণাচল প্রদেশ চিফ মিনিস্টার পেমা খান্তু মে ডেভেলপমেন্ট থকুন্দু চিপ গভর্নর গো চিচাগা ওচা বুনি ইটানগর চি লকডাউন মা গিবা মাহ পেমা খান্তু মে হুনু চিফ মিনিস্টার জিগা চাহে প্রাম্বা বিধানে অরুণাচল প্রদেশ গভর্নর লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড কেটি পারনায়ক মে লাগাদা আহগা এচাকানি মে ডেভেলপমেন্ট প্রজেক্ট ব্রহ্ম এচাহ ব্রু টু কাছি পু চিচা অংহেবতা আহগা অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট মে সেবা আপকে দোয়ার প্রোগ্রাম আখাগানে আতিকাচি ইমু আরগা চাহে প্রাবুদানে গভর্নর মে লাগাদা আহগা অরুণাচল প্রদেশ এজুকেশন মিনিস্টার পি ডি সোনামে বুনি সি ইমি ডি সি মেচুকা এডিসি দনে কিসা ডিপার্টমেন্ট আজাহে তালম্রো সে মিটিং জি নে আতিকা মা এজাহ ডেভেলপমেন্ট প্রজেক্ট যোগান দ চিপুয়া আতুসু এবদা আহগা তওয়াং কৃষি বিজ্ঞান কেন্দ্র কে বি কে মেন ওরানাসি মাচে আই সি এ আর আই আই বি আর গো আর গেনে আনাপ্রাদু আপিপু জিগাও চিপুয়া তওয়াং ডিস্ট্রিক্ট আতিপু ইমু মাচে আপিতিয়া ইমু আলম্র আহিগালাদা লা হগা আ প্রোগ্রামা হর্টিকালচার এস এম এস দনে নোডাল অফিসার আচা ডাক্তার অভিমান্য চতুর্বেদী মে আহিবাদা আহগা কমনওয়েলথ গেমস তাওমাগামা লবলিনা গগৈ লাপ্রাগে ইন্ডিয়া মাচি বক্সিং চয়া কাসমে সেমি ফাইনাল মা খিগাবা মাহ লবলিনা মেম এচালা পুচি জাসু খে মাচি নি সেমি ফাইনাল মা তাফাকি গো এমাগাই বৌদা লা হগা ইন্ডিয়া মাচি লাউন বলস টিম মে ম্যাচ কানি আনেগাবা মাহ তাপেশ্বর নাথ দাস সোয়াথিস কে পি তপন মহান্তি দনে যোগেশ্বর সিং মে এতানি জিমনাস্টিক মা এমা বেগাই বৌদা লা হগা আ মাহ স্কটল্যান্ড মাঝে গ্লাসগো আতিকোনে কমনওয়েলথ গেমস তামগা আখাগা মা ই মেগা মু ইন্ডিয়া মাঝে স্পোর্টস তারা মে প্রা এগা উচিমা উজিদানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি মে লাগাদা আহগা রাশিয়া মাঝে তারকাটি বকর বিচ জিপোমা ইন্ডিয়া মাঝে বামাঙালিবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সাইগা বিশ্বনাথন আনন্দ মে ফিদে প্রেসিডেন্ট সাহিবাদা আহগা এতানিসি ইদমিসমি আহ আলিমা দবায়
3: এচা আকাশবাণী ইটানগর ডিব্রুগড় নালে ইদমিসমি প্রোগ্রামা এচমতা আশে আহ সখিয়া মাহ এতানি
0: सुधा दोस्तों आप सुन रहे थे ईद मिसमी श्रोताओं का समाचार आकाशवाणी ईटानगर का रोन एफएम 103.1 मेगाहर्ट्ज पे जहां होती है दिल से दिल की बात। चलिए अब हम सुनाते हैं आपको कुछ हिंदी फिल्म सॉन्ग्स।

0: हेलो फरमाइश,
1: हेलो फरमाइश,
0: हेलो
1: हेलो जी,
0: फरमाइश,
1: नमस्ते। धन्यवाद।
0: नमस्ते। हेलो फरमाइश, ईटानगर में आपका बहुत बहुत स्वागत है।
1: मैं रमेश পাত্র কৈছো গোলাঘাট অসমৰ পৰা।
0: হয় ৰমেশ দা, কল কৰাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ। আৰু কেনেকুৱা আছে আপুনি?
1: ভালে আছো। এদিনা আপোনাৰ পানীৰ কথা কৈছিলোৱে।
0: হয় হয় হয় কৈছিলে। হয়,
1: তাৰ পৰা ইমান বৰষুণ আহিলে, ধাৰাষাৰ বৰষুণ, মানে দুইদিনতে আমাৰ ইয়াত বানপানী হৈ গল। গোলাঘাট, চৰাইদেউ, শিৱসাগৰ একদম মানে অৱস্থা বেয়া। গোলাঘাট ডিষ্ট্ৰিক্টত অলপ ভাল হৈছে বাৰু।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: শিৱসাগৰ সোণাৰী ফালে এতিয়াও বাকী আছে মুক্ত অকলে
0: বানপানী হৈ আছে ন? বাপ ৰে বাপ,
1: এবাৰ মানে বানপানীৰ বিৰাট এটা অভিজ্ঞতা হল আমাৰ।
0: সব জায়গাতে হয়ে আছে।
1: এতিয়া ভালে বাৰু, আপোনাৰ ভাল নহয়?
0: হয় হয়, আমি খুব ভাল, আমাৰ ইয়াতো ভাল আৰু বতৰো বৰ ভাল আছে ইয়াতে।
1: আমাৰ ইয়াত ৰ'দ দিছে আৰু, ৰ'দ ওলাইছে আৰু পানী শুকাইছে যে লাহে
0: লাহে। আচ্ছা আচ্ছা,
1: ৰাইজেও খেতি পথাৰ কৰিছে এতিয়া।
0: অ'কে, ভাল কথা আৰু।
1: বাৰু, আজ কা মই অনুৰোধ কৰোঙা।
0: জি জৰুৰ
1: অনুৰোধ।
0: হ্যাঁ জি,
1: গীত কে বলোঙে আতে যাতে খুবসুরত আওয়ারা সরকোপে।
0: আচ্ছা, ফিল্ম কা নাম হি হে অনুরোধ।
1: অনুরোধ,
0: আচ্ছা, অনুরোধ ফিল্ম কা গানা আপ অনুরোধ কর রহে হ্যায়। জি ওকে,
1: আতে যাতে খুবসুরত।
0: জি, বহুত হি বাড়িয়া গানা। আর কিন লোগো ডেডিকেট করনা চাহেঙ্গে?
1: ডেডিকেট হোগা ভাইকন মুন্ডা, অমল বসুমতারী, বিমল বসুমতারী, যোগেন্দ্র রংপি, দেবাশিষ হাজারিকা, শরদ দ্বারা, নীলোৎপল দ্বারা, ওর মেরা শ্রীমতী হে রনু পাত্র, ওর আপকো ভি, ওর লিস্টার গ্রুপ হে এক ধরমবীর, পূরণ বর্মা, ভগবান সিং পরমা, রমেশ প্রজাপতি, প্রেম সিং সিসুদিয়া, শিবা লোহাত, রাকেশ ও আশুতোষ দেবনাথ, প্রেমজিৎ চক্রবর্তী,
0: জি, বহুত বহুত ধন্যবাদ রমেশ জি, তো কল করতে ধন্যবাদ, শুনতে আপনার পছন্দ কাজ।
1: থ্যাংক ইউ।